0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: পারমাণবিক বোমা বিস্ফোরণ। পারমাণবিক শক্তির দ্বারা বিস্ফোরণ ঘটুয়া অতি উচ্চ শক্তিসম্পন্ন বোমাটোই হৈছে এটম বোম। পারমাণবিক বোমা বিস্ফোরণত মুহূর্তের ভিতরতে প্রচণ্ড পারমাণবিক শক্তি বিমুক্ত হৈ ভয়াবহ ধ্বংসলীলার সৃষ্টি করে। ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসক নিউট্রন কণিকার সংঘাতেরে ক্রমাগতভাবে ভঙার ব্যবস্থা করিলে এই প্রচণ্ড শক্তির উদ্ভব হয়। এই বোমা এনেদরে নির্মাণ করা হয় যাতে কোটি কোটি পরমাণুর নিউক্লিয়াসর ক্রমাগতভাবে বিভাজন ঘটে আর তারপর উৎপন্ন শক্তিয়ে এক সেকেন্ডর লাখ ভাগর কম সময়ত প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। দরাচলতে পারমাণবিক বোমার বিস্ফোরণ অসংখ্য ধারাবাহিক বিস্ফোরণের সমষ্টি। ইয়ার নাম হৈছে শৃঙ্খল বিক্রিয়া। উল্লেখযোগ্য যে হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াটো অতি প্রচণ্ড শক্তি উৎপাদক বোমাও আবিষ্কার হৈছে, যার নাম দিয়া হৈছে হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমাত কোনো তেজস্ক্রিয় ধাতুর নিউক্লিয়াস বিভাজনের ফলত শক্তির উৎপন্ন হয়, বিস্ফোরণ ঘটে। কিন্তু হাইড্রোজেন বোমাত হাইড্রোজেনের নিউক্লিয়াসর সংযোজনের ফলত প্রচণ্ড শক্তির উদ্ভব হয়, অধিক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় মহাসমরত আমেরিকায় জাপানের হিরোশিমা আর নাগাসাকি নামৰ দুখন চহৰত এটম বোমাৰ বিস্ফোরণ ঘটাইছিল। পারমাণবিক বোমাৰ আবিষ্কাৰৰ কাহিনী বেশ চমকপ্রদ। দ্বিতীয় মহাসমরের সময়ত ইহুদীসকলৰ প্রতি জার্মান সর্বাধিনায়ক হিটলার বিদ্বেষী মনোভাবের বাবে ইউরোপের বহু বিজ্ঞানী স্বদেশ ত্যাগ করবলে বাধ্য হয় আর বেশিরভাগেই গোপনে আমেরিকাত আশ্রয় লৈছিল। এই বিজ্ঞানীসকলের ভিতর আছিল এলবার্ট আইনস্টাইন, এনরিকো ফার্মি, নিলস বোর আদির দরে প্রসিদ্ধ পরমাণু বিজ্ঞানী সকল। এই সকল বিজ্ঞানীর লগতে আমেরিকারও বহু বিজ্ঞানীয়ে আশঙ্কা প্রকাশ করেছিল যে হিটলারে জার্মান বিজ্ঞানীসকলক পারমাণবিক বোমা প্রস্তুত করবলে বাধ্য করায় শত্রুপক্ষক ধ্বংস করব। ইয়ার প্রতিকারস্বরূপে আমেরিকাতো এই বোমা তৈয়ার করে রখাটো উচিত হব বলে তেওঁলোকে বিবেচনা করেছিল। 1939 চনের 2 জুলাইত আইনস্টাইনে সেই সময়ের আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্টক বিজ্ঞানীসকলের এনে আশঙ্কার কথা চিঠিরে জানাইছিল। সেই দিনটোতেই পারমাণবিক বোমার সূত্রপাত বলিব পারি। এই চিঠি মর্মে রুজভেল্টে পারমাণবিক বোমা নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে আর দেশখনত বসবাস করা দেশী বিদেশী সকল বিজ্ঞানীকে এই মারণাস্ত্র নির্মাণত আত্মনিয়োগ করবলে আহ্বান জানায়। সেই মর্মে বিজ্ঞানীসকলে আলোচনা করে রবার্ট ওপেনহাইমারক এই কামর বাবে নেতৃত্বর দায়িত্ব দিয়ার লগতে এদল আগশাৰীৰ পৰমাণু বিজ্ঞানীক তেওঁৰ সহায়কাৰী হিচাপে নিযুক্তি দিয়ে। 1942 চনত আমেরিকার বিভিন্ন ঠাইত গোপনে প্রতিষ্ঠা করা হয় পারমাণবিক গবেষণাগাৰ। মার্কিন যুক্তরাষ্ট্রের লস এলামোছ নামৰ ঠাইত মানহাটন প্রজেক্ট নামেৰে পারমাণবিক বোমা নির্মাণের এক নিশ্চিদ্ৰ গোপন কর্মসূচী গ্রহণ করা হয়। এই প্রকল্পটোত প্রায় 1.5 লাখ কর্মী নিয়োগ করা হয়েছিল, যদিও কেবল 10-12 জন বিজ্ঞানী আর উচ্চ পদস্থ কর্মীর বাহিরে তাত কি হয়েছে কোনেও নাজানিছিল। অবশেষত বহু বিজ্ঞানীর সমবেত প্রচেষ্টা, প্রায় 1.5 লাখ লোকর প্রচণ্ড পরিশ্রম আর অজস্র অর্থব্যয়ের অন্তত 1945 চনের 16 জুলাইর দিনা নিউ মেক্সিকোর জিরো হিল নামৰ এডোখর নির্জন ঠাইত ওপেনহাইমারে পারমাণবিক বোমার প্রথমটো বিস্ফোরণ ঘটায়। কিন্তু বিস্ফোরণটি প্রত্যক্ষ করে বিজ্ঞানীসকল বিস্ময়ত স্তব্ধ হয়ে পড়ে। কল্পনা করাতকৈ সহস্রগুণ ভয়ঙ্কর আছিল সেই বোমা। পারমাণবিক বোমার এনে ভয়ঙ্কর শক্তি দেখ

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in। নতুন ভারত, ন রূপত আকাশবাণী।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বৃহস্পতিবার 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 20 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 6 তারিখ। পঞ্জিকার পৰা পোৱা তথ্য অনুসৰি আজি কৃষ্ণপক্ষৰ অষ্টমী তিথি। আজি পুৱা সূৰ্যোদয় হৈছিল 4:54:48 আৰু আজি সূৰ্যাস্তৰ সময় বিয়লি 6:02:55।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত অ্যাপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলের বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিং এর বাবে আজি ফোন করক 9957568450।
2: অ্যাপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুয়াহাটি। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: গীতিমালিকা অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লৈছো মৈত্রেয়ী দাসৰ কণ্ঠৰীতি গীত। গীতৰ কথা কৌস্তুভমণি শইকীয়াৰ, প্ৰযোজনা নিকেতন দাসৰ।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পড়া জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বরাগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

0: লাইভ ফোরির গল্পটরু অনুষ্ঠানটি শুনিলে
1: দান করা অঙ্গসমূহ অস্ত্রোপচারের দ্বারা উলিয়াই আনি আন এজন ব্যক্তির দেহত সংরোপণ করা হয়। জীবিত ব্যক্তির উপর করা অস্ত্রোপচারের দরেই এই ছিদ্রবর সিলাই দিয়া হয়। গতি অঙ্গদানে শরীর বিকৃত নকরে। অঙ্গদানক লৈ আমার মনত এনেকা ধরনের বহুতো প্রশ্নর উদয় হয় আর ই স্বাভাবিক। প্রশ্নবর উত্তর বিচারক আর মুকলি মনে অঙ্গদানের আগবাড়ি আহক। ভারতবর্ষত অঙ্গ প্রতিস্থাপনের তালিকাত 3 লাখের অধিক রোগী এতিয়াও অপেক্ষারত। প্রয়োজনীয় অঙ্গর অভাবত দৈনিক প্রায় 20 জনক লোকের মৃত্যু হয়। আপনার অঙ্গদানে 8 জন লোকের জীবন রক্ষা করিব পারে। আহক অঙ্গ দান করক। গুৱাহাটী মেডিকেল কলেজ আর হসপিটালত অবস্থিত আঞ্চলিক অঙ্গ আর কলা সংরোপণ সংস্থা রোট গুৱাহাটী দ্বারা প্রচারিত।
0: এই আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু, এটা শুনক মাটির গান। অনুষ্ঠানত প্রথমে শুনাবলৈ লৈছো এটি লোকগীত রামেশ্বর পাঠক আর ধনদা পাঠকর কণ্ঠত।

0: এয়া মোৰেই ব্যর্থতা। ব্যর্থতার বিষয়খনে যথেষ্ট, কারণ ব্যর্থতার অজুহাত লৈ আকৌ লিখিব পাম তোমার নামত আন এটি ফাগুনৰ কবিতা। মোৰ অন্য এটি কবিতা জীবনের মূল কোঠাত এখন মুখা আছিলে, সেই মুখাখনক চাই চাই এটা কবিতা লিখেছিলো। সেই মুখাখনক কেন্দ্র করে আর সেই কবিতাটির শিরোনামাটো আমি মুখাই রাখিছিল আর সেই কবিতাটো পাঠ করে দিছো। মুখা, প্রায় রাতে টোপনি নহয়, লাইট জ্বলাই চাও, আর সিট আছে নাকি তোমার হতে পার করা স্মৃতির আবির্ভূত। লাচিত ঘাটত গৈ নবহো আজিকালি, ভাল নালাগে, পান বজারলৈ যাও বলে থমকি রো, কি জানি তুমি ভালপাওয়া উপন্যাসখন আকৌ অচেতন করিম। মেঘালীত চাহর শুকান আমারও চাহ কাপে অকলশরিয়া অনুভব করার ভয়ত, তুমিহীনতার দিন রাতে জোনবেলি সকল হতে লড়ালি ধেমালি মাতো, মানে জনহে কৃত্রিম প্রবঞ্চ মুখা পিন্ধুতা রঙা ডাকবুরক তুমিহীনতার যজ্ঞত আহুতি দিল। বাহির চড়াঘরত দুখন মুখা আড়ি থাকো, অঙহী বঙহীয়ে সুধে আড়ি থা মুখা দুখন কার, সিহতক কেনেক নক এই মুখা দুখন মূরে এখন সুখর এখন দুখর।
1: খুব সুন্দর প্রকাশভঙ্গী।
0: অন্য একটি কবিতা পাঠ করছো জালুকবাড়ি কেন্দ্র করে, এটা ইউনিভার্সিটির এরিম আর কারণ কৃষ্ণচন্দ্র গৌরী এক্সাম কি বেদনাদায়ক হয় সেটা হয়তো গুয়াহী বিশ্ববিদ্যালয়ের যখন শিক্ষার্থী পড়ি বর্তমান প্রাক্তন হয়েছে সেইখানে অনুভব করে আটা কেন্দ্র করে লিখা।
1: বিশ্ববিদ্যালয়খন আসলে আনুষ্ঠানিকভাবে এড়ি অহা হয়, কিন্তু বিশ্ববিদ্যালয়খন আমি হৃদয়ত অহরহ কঢ়িয়াই ফুরো।
0: হয়, কৃষ্ণচন্দ্র নগরী বলে গেলে যেনেকৈ রঙা প্রস্ফুটিত হয়ে থাকে সেই অনুরোধখিনি বা সেই আমার আবেগখিনি জাগ্রত হয়ে আহে আসলে কৃষ্ণচন্দ্র বলে কলে। শুকান গোলাপ আর এড়ি হওয়া জালুকবাড়ি, যাও বলে জানো যাব পারি এই জালুকবাড়ির সুবাসী ইউনিভার্সিটির বিকেবি শ্রেণীপুল হস্টেলর 46 নং কোঠাটো এড়ি আর তুমি তুমি লগা কৃষ্ণচন্দ্র, তুমি যে গোলাপাহ আছে ডায়ের বিস্তাত শুকাইলে গোলাপাহ উলিয়াই লো বারে বারে চাও বিচারি ফুরিছো তোমার উপস্থিতি কিন্তু নাপাল কেনেক এড়ি যাও এই জালুকবাড়ি, তথাপি বিদায় মায়াময় জালুকবাড়ি মোর আধুনিক কাহিনী চহর, বিদায় জালুকবাড়ি শিরোনামাহীন নিনাদিত কবিতা। দুয়ারদলিত যদি অচিনাকি বিষাদে আহি দোকান মারি আশ্রয় বিচারে তেন্তে মই নিঃসন্দেহে আন্ধার রাতে যদি হৃদয় কপোয়া কিলিবুরে মূল কর্ণপার করেহি তেন্তে তেও রক্ষার স্বার্থত আন্ধারখিনি ঘোরায় নিজে পি লম সমাজর লাঞ্ছনার গ্লানিও আকাশত দৃশ্যমান জোন নজনা হলিতা গুছি সাবতি ধরি জোনা ও আমার পৃথিবী। প্রকৃতি এটি কবিতা শুনিল বিনিদ্যার রজনী কলাই হৃদয়খন ব্যাকুল পুয়ার চড়াইয়ের কলকলনি যা গল বিগলিত বেদনা ও কবলৈ পাহরিছিল যোৱা ৰাতিৰ সমাধি ইয়াতেই পাতিছিল।
1: আপনার সাথে কথা পাতি খুব ভাল লাগিল, আপনার এই কাব্যিক যাত্রা এনেদরে অব্যাহত থাকক আমি তারে আশা করছো। এতিয়া মই আহিব বিচাৰিছো আমার মাজত উপস্থিত থাকা যুব গল্পকার অবিনাশ বৰুৱাৰ ওচৰলৈ। আপনার শৈশবৰ বিষয়ে জানিব বিচাৰিম, জন্ম শিক্ষা কত কেনেদরে আরম্ভ হয়েছিল?
2: হয়, মোর জন্ম শহীদনগরী গহপুরস্থিত ডুবিয়া শীর্ষক গাঁওখনত, শৈশব আমি ডুবিয়াতে পার করলো আর সেই ডুবিয়ার আদর্শ শিশু বিদ্যাপীঠ শীর্ষক শিক্ষানুষ্ঠানখনতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করলো। তারপর গহপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত ষষ্ঠমান শ্রেণীর পৰা দ্বাদশ শ্রেণীলৈকে হায়ার সেকেন্ডারি সম্পূর্ণ করলো। তারপর গহপুরের অন্যতম শিক্ষানুষ্ঠান চৌদার মহাবিদ্যালয়ের পৰা অসমীয়া বিভাগত স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের পর স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করলো। আর বর্তমান মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের শঙ্করদেব অধ্যয়ন বিভাগের গবেষক ছাত্র হিসাবে অধ্যয়নরত।
1: সাহিত্যের সঙ্গে সম্পর্ক কেতিয়ার পৰা?
2: আসলে সাহিত্যের সঙ্গে সম্পর্ক বলে কলে দেউতা যেহেতু শিক্ষকতার সঙ্গে জড়িত সেইভাবে ঘরত সরুরে পৰা একটা পরিবেশ আছিল শিক্ষার, দেউতা বিভিন্ন কিতাব পত্র আনি আমাক দিছিল পড়িবলে, তার লগতে দেউতার যেটো ব্যক্তিগত পুথিভঁড়াল সেই পুথিভঁড়ালত অজস্র কিতাব আছিল। আর দেউতা বিশেষ সেই আমাক সৰু হৈ থাকোঁতে ৰংমনকে কেন্দ্ৰ কৰি কেইবাখনো ইংৰাজী শিশু আলোচনীও আনি দিছিল, দেউতা যিহেতু ইংৰাজী বিষয় শিক্ষক আছিল। আৰু সেই আলোচনীকেইখন পঢ়ি সাহিত্য জগতৰ সৈতে দেউতাই সৰুৰে পৰা পৰিচয় কৰাই দিছিল আৰু তেনেকৈ সাহিত্য জগতৰ সৈতে প্ৰথম পৰিচয় হ'ল। তাৰপিছত মইনা পাৰিজাতৰ সৈতে, বিশেষকৈ মইনা পাৰিজাতৰ সৈতে সৰুৰে পৰা জড়িত হৈ আছিলোঁ। মইনা পাৰিজাতে সৰুৰে পৰাই সাহিত্য জগতৰ প্ৰতি, কলাৰ প্ৰতি, সংস্কৃতিৰ প্ৰতি আগ্ৰহ জাগ্ৰত কৰালে আৰু তাৰ যোগেদি আমি সাহিত্যৰ প্ৰতি আকৰ্ষিত হ'লোঁ। আৰু যেতিয়া হাইস্কুল পর্যায়ত আসিল বিদ্যালয়ের বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা হয়েছিল আর সেই সাহিত্য প্রতিযোগিতা সমূহত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাত পোৱা পুরস্কার সমূহে আমাক অনুপ্রেরণা যোগাইছিল সাহিত্য চর্চা করবর।

0: আমার মনো নিবেশ হয়ে গেল। মহাবিদ্যালয় পর্যায়ত পড়ি থাকতে গল্পর প্রতি আকর্ষিত হলো, আর সেই অনুসরি আজি একটু গল্পর চর্চা করে আছো, এনে ধরনের চর্চা করে আগবাড়িছো।
1: জীবনের প্রথম তো লেখার অনুভব সদায় সুকিয়া,
0: হয়
1: আপনার সেই অনুভবের বিষয়ে জানিব বিচারিম।
0: প্রথম অনুভব, প্রথম যে রচনার অনুভব, তাত কৈশোরের আকুলতা আছিল, আর সেই আকুলতার অন্তরালত হয়তো অন্তরাত্মার পর জাগ্রত হওয়া কবিতা চর্চার প্রথম দিখোজ বলে মই কব বিচারিম।
1: সাহিত্য চর্চার ক্ষেত্রে আপনি কেনে ধরনের বিষয়বস্তু সাধারণত বাছনি করে লয়?
0: গল্প এটা লিখার ক্ষেত্রে প্রথমেই মই কব বিচারিম যে সাহিত্যকর্মত যেতিয়া জড়িত হয়ে পড়ো, তেতিয়া তার যে অন্তরের পর জাগ্রত হওয়া যে মনোভাব, সেই মনোভাবে সাহিত্যকর্মত বিশেষভাবে অরিহণা যোগায়। আর লিখো বলে লিখিব পৰা না যায় কেতিয়াও, অন্তরাত্মার পর একটা ভাব জাগ্রত হব লাগিব, আর সেই ভাবটা কলমের যোগেরে উকা কাগজখনত লিখিত রূপত এটা সাহিত্যকর্মরূপে এটা সুঠাম শরীর পায়। গতি গল্পর প্রথম অনুভব বলে কলে ই আমার সমাজখনত দেখি অহা যে বাস্তবিক ছবি, আমি সকলে অনুভব করে আহিছো সেই বাস্তবিক ছবি, ছবির যে জাগ্রত মনোভাব আমি সকলে অনুভব করে আহিছো। প্রথম গল্প মহা বিশ্ববিদ্যালয়ত থাকুতে, গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত থাকুতে প্রথম গল্প, গল্পত মই হাত দিছো, প্রথম গল্প লিখেছো। আর গল্পর মূল বিষয়বস্তু বলে কলে গল্প রচনার ক্ষেত্রে মই ভাবো যে আজির আধুনিক সমাজখনত আমি দেখি থাকা আমার সামাজিক চিত্র, সাংস্কৃতিক চিত্র, বাস্তবিক চিত্র বা আমার সমাজখনের যে প্রচলিত সত্যতা, নিষ্ঠতা, গতানুগতিকতা, অগতানুগতিকতা ইত্যাদি গোটেই দিকসমূহক সামরি গল্প সাহিত্যের এক বিস্তৃত রূপ এটা লাভ করিব পারে।
1: কৃষ্ণচূড়া আপনার প্রকাশিত উপন্যাস আর প্রবন্ধ প্রবাহ আপনার প্রকাশিত এখন প্রবন্ধ সংকলন, এই বিষয়ে কিছু কথা কোকসুন।
0: হয়, কৃষ্ণচূড়া উপন্যাসখন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের 2024 বর্ষর সাহিত্য প্রতিযোগিতার উপন্যাসিকা প্রতিযোগিতার তৃতীয় শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে নির্বাচিত হয়েছিল। উপন্যাসখন লিখার আঁৰৰ কাহিনীটো আছিল আসলতে এজন লড়ার এজোপা গছৰ সৈতে যে আত্মিক সম্পর্ক বা প্রকৃতি আর মানব মনের যে আত্মিক সম্পর্ক, সেই আত্মিক সম্পর্কের আধারতে উপন্যাসখন লিখবল প্রয়াস করা হয়েছিল। সেই উপন্যাসখন লেখার ক্ষেত্রে বিশেষভাবে মই এটা ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিল যে প্রকৃতি আর মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে জাগতিক দৃশ্য, সেই আন্তরিকতার আড়ত যে এক ঐশ্বরিক মনোভাব, এক ঐশ্বরিক শক্তির যে বিরাজমান, প্রকৃতি আর মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের আধারতে উপন্যাসখন রচিত হয়েছিল। তদুপরি উপন্যাসখনত এক সামাজিক চিত্র প্রতিফলিত হয়েছে, তার লগতে উপন্যাসখন মই হায়ার সেকেন্ডারি পড়ি থাকতেই লিখা আসে। সেই সময় অসমত কা আন্দোলন হয়েছিল, স্বাভাবিক কথা যে সাহিত্যত সামাজিক চিত্র প্রতিফলিত হবই বা সমসাময়িক সমাজখনত হয়ে থাকা, ঘটি থাকা বিভিন্ন ঘটনার প্রতিফলন সাহিত্যের যোগেদি হওয়াটাই স্বাভাবিক, চিরন্তন সত্য সাহিত্যের ক্ষেত্রে। গতি উপন্যাসখনত তার এক সামাজিক চিত্র অঙ্কন করবল চেষ্টা করেছিল।
1: হয়, খুব সুন্দর। প্রবন্ধ প্রবাহ কিতাবখনের বিষয়ে কিছু জানিব বিচারিম।
0: এই প্রবন্ধ সংকলনখনত বিশেষক সাহিত্যকেন্দ্রিক প্রবন্ধ সমূহ সংকলিত হয়ে আছে, সাতটা প্রবন্ধ সংকলিত হয়ে আছে। আর প্রবন্ধ পুথিখনত বিশেষক পুরনি অসমীয়া সাহিত্যের পর আরম্ভ করে অসমীয়া ভাষার উচ্চারণ পদ্ধতিলৈকে প্রবন্ধ সামরি পেলে সংকলনখন রচনা করবল প্রয়াস করেছিল।
1: সাহিত্যের ক্ষেত্রখনক লৈ বর্তমানের তথা অনাগত ভবিষ্যতের পরিকল্পনা কেনে ধরনের?
0: পরিকল্পনা বলে কলে বর্তমান এটা কামত নিয়োজিত হয়ে আছো, বিশেষক গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অসমীয়া বিভাগের অধ্যাপক ডক্টর প্রফুল্ল কুমার নাথ স্যারের সঙ্গে এখন ট্রান্সলেশন স্টাডিজের কিতাপের কাম অল্প দিনের আগতে সম্পূর্ণ করেছো। কিতাবখন ভারতীয় বিভিন্ন ভাষার গল্পসমূহর অসমীয়া অনুবাদ সন্নিবিষ্ট করা হয়েছে, বিশেষক ভারতীয় প্রান্তীয় ভাষাসমূহর ক্ষেত্রে বিশেষক মৈথিলি, উড়িয়া, বাংলা, হিন্দি, তামিল এইকটা ভাষার গল্পসমূহ অসমীয়ালৈ অনুবাদ করা হয়েছে।
1: সরকার যুব লেখক সম্মান ভারতীয় সাহিত্য পুরস্কারে আপনি সম্মানিত হয়েছে, এই সমগ্র যাত্রাটির বিষয়ে জানিব বিচারিম।
0: হয়, যুব লেখক সম্মানের ক্ষেত্রে সরকারে গ্রন্থবর্ষ 2025-র সঙ্গতি রাখি প্রায় 1000 যুবক যুবতীক যুব লেখক সম্মান প্রদান করার ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই মর্মে বাতরি কাকতত প্রকাশিত বিজ্ঞাপনের জড়িয়ে আমি গম পালো আর আবেদন করলো, আর এই বটার এই সম্মানের বাবে নির্বাচিত হলো। ভারতীয় সাহিত্য পুরস্কার 2026 পুরস্কারটির ক্ষেত্রে ভারত সরকারের স্বীকৃতিপ্রাপ্ত NGO ইন্ডিয়ান লিটারেচার এন্ড আর্ট সোসাইটিয়ে ভারতীয় প্রান্তীয় ভাষাত সাহিত্য চর্চা করে থাকা নবপ্রজন্মর বিভিন্ন লেখকসকলক বঁটাৰে পুৰস্কৃত কৰে। ইণ্ডিয়ান লিটাৰেচাৰ এণ্ড আৰ্ট ছচাইটিয়ে এই বঁটাৰ বাবে আমাৰ সৈতে যোগাযোগ কৰিছিলে। যিহেতু অসম চৰকাৰৰ গ্ৰন্থবৰ্ষ 2025ৰ যুৱ লেখক সন্মানপ্ৰাপ্ত আছিলোঁ বাবে তেওঁলোকে আমাৰ সৈতে যোগাযোগ কৰিলে আৰু তেওঁলোকে আমাৰ পৰা আমাৰ কিতাপ দুখন বিচাৰিলে আৰু সেই মৰ্মে আমি তেওঁলোকলৈ কিতাপ দুখন প্ৰেৰণ কৰিলোঁ আৰু সেই কিতাপ দুখনৰ আধাৰতে অসমীয়া সাহিত্যৰ এজন যুৱ লেখক হিচাপে

পলক মুছাল আর জুবিন নটিয়ালর কণ্ঠত কাবিল সিনেমার গীতটি শুনিছে শুনিলে শ্রোতাসকলে হিন্দী সিনেমা গীতর অনুষ্ঠান শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপরা অনুষ্ঠানের শেষত এবার শুনক বুলেট রাজা সিনেমার এটি গীত শ্রেয়া ঘোষাল আর ওয়াজিদর কণ্ঠত।

শ্রেয়া ঘোষাল আর ওয়াজিদর কণ্ঠর এই গীতটিরে হিন্দি সিনেমা গীতর অনুষ্ঠান আজিলৈ ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, নিবেদন কৰিছো আইডিঅ'ৰ বুলনী।

ধর্মেশ্বর নাথ আর সঙ্গী সকলের কণ্ঠর ওজাপালি শুনিলে। এয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহু বাদ্য সংগীতৰ অনুষ্ঠানত এইবার শুনক হরে কৃষ্ণ তালুকদারৰ বাঁহীবাদন।

বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রালয়, রাষ্ট্রীয় সেউজ ন্যায়াধীকরণ আর অন্য বিধিগত সংস্থাসমূহক নির্দেশ দিবল রাষ্ট্রপতিক অনুরোধ জানাইছে। লোকপিয়ল সঞ্চালকালয় আমিনগাঁওয়ের মুখ্য কার্যালয়ত আজি লোকপিয়ল 2027 শীর্ষ সঙ্গীত আনুষ্ঠানিকভাবে মুক্তি করা হয়। কোকরাঝাৰৰ জিলা আয়ুক্ত পঙ্কজ চক্রবর্তী রচিত গীতটি জুবিন গার্গর কণ্ঠত বাণীবদ্ধ করা হয়েছিল। লোকপিয়ল 2027 সঞ্চালক বিশ্বজিৎ পেগু আর জুবিন গার্গর পত্নী গরিমা গার্গে আজি গীতটি উন্মোচন করে। সভাত সঞ্চালক বিশ্বজিৎ পেগুয়ে জুবিন গার্গর এই গীতটে লোকপিয়ল সন্দর্ভ জনসাধারণক সজাগ করব বলে আশা প্রকাশ করে। কাছাৰ জিলার কালাইন থানার অন্তর্গত দিগরখাল চেকপোস্টত অভিযান চলায় আরক্ষী প্রায় 13,32,000 টাকা অবৈধ সুরা জব্দ করে। আরক্ষী এই সুরা সরবরাহর সঙ্গে জড়িত তিনজন লোককেও আটক করে। এখন ট্রাকে লই যাওয়া এই সুরার বটল ভরায় অনা মুঠ 74টা কার্টন আরক্ষী জব্দ করে। এটি আঞ্চলিক বাতরি ইমানতে অন্ত পরিল। পরবর্তী মুখ্য বাতরি 4 বজাত।